সাইকু দিস্তর চার কান্দ তাই সরমিয় আমোর মিয় দোভাই সাইকু দিস্তর চার কান্দ।